0: Mi
1: ta chi
0: usi.
1: sang ma an de ni yon tan ji no pe na tan da sang ira sang bu tha ma la ong le jo sang bu tha ches wan tan ta yon tan ni khak chi ki no
0: Kasa mem
1: de
0: le.
1: ba ra sku jep ta sham le te ni nga tan ta ta sang bu tha kan ji gi na te ni nga ta sang bu ge la sang ge la te ni yon che si fi a te ni ka zuk thu sna ri bor go do ong le jo sang bu ge la che si fi a te ni khwe jing na te ni jang na ka zam si bor go si no
0: mem ju le fas po da ya mem le chik pa ro nga te ka cha li no ya mem le ngis pa khe ta nga ta yu pha me che ju gi no pa ni nga ta yu tong chu মানে গোসে মানুকলে চেজে না জাগার পাজি গাতে ইউলাই অন চিলতা অন গাতে লাগছে যাচ্ছে লাগছে কোলাক লাগছে ই হিজুক ছামা কাজু আর চরুক তে ছামার তাই অংছে খনে হাটি নাই অংছে নাকসা ইয়াবা অং দুক তে নেই কাজু আচ ন কামাই কাজু আচ যে তো খনে টিয়া অং দুয়া মেম
1: কাছে
0: তেনে অতে উন গাতা লাগছে মা ইয়ন্তান চিক পাং গাই হিজুক মিরুক পা মেম লে চেজে না গাতা গরমেন নো কিজি কবি থপ সিচে নো কবি থপ মিসিচে নো লাগলে যে লাবছে বন্না নোকির থপ থপ চিতে লাস্ব চনা দিছে নো পা মেম লে চেজে না যা পা জং ডাক চে নক ইয়া আবা মা জং ইয়াং সে মাস কি পুলি সে নং এঠু এলা শি চা দা লা খোয়া চাং ছরকে জি মে থা জং তেমে ডাং নে ঠু মাং পো তে ও সা নং মে মিল দা গোর মে লাভ সি নাম তবে সাম দে সুং দুক পা তে নে তে ভিয়া ঠু নাং আই গু লাস পো লাভ গো সে মা খাক চান দুয়া বেম লে চে জেন না তা ঠু গি জি কি নক আ মা জি থা ঠু জি কে সুম বেলা ঠু নে ভিয়া সা মান গাই নে ঠু গ্যা লাই চো সে নে ঠু টাক পো গি সি সু সা মা মান আবা মা জি সা মান তে ভিয়া ই লাগ লে স্কুন চো গো সে মা খাক চান দু মে মলে চিক তু চিক পা রো গোর মে নে গা তা আ মে মলে লাগ লে বাল খাল চি খোরা মিশন সা দুয়া মেনা চি মাছ না দাং দিলে খাই না জান জুকসে মানে ইয় মানো
1: স্কে দং লে দিন বারং তা ই জান সে সে ফিয়া তেন গেরাস মুল মুল কা নাং জিন তেন গা তা মিজি গ দন গে রিয়ত আ দত পাই চি গিয় না তেন কাজো গেরা আল দাবা গিসি না লো সমুল আর সং বাসং তেন গা তা লব জং কাজো থন পো চকান জি গি ইন নাং তেন ই চক ছাগলা জোন গা তা মাং পোয়ত কা তেন জগ অং লে জু ইস নাম্বু থাক সে সি পো মেন মা তে জুগি তেন গা তা লাগলাস মাস না চক সে তেন তে জুগি তেন তেন বার বার লা গা তা ই চক সুই ছাগলা জোন জং সাল না তেন মাল দে মুস্কি চি জিন অং লে জু কাসা তেন ই গাজু কুসনাওয়ারি বোরগো সান অংলে জু ফাল বোচাম জি বোরগো সান রিং বোচাম জি তাঙ্গো সান অসনাম্বু গেলা জি গি ফিয়া অংলে জু
0: কাসা মেম তা আঙ্গাতা ইসু গন্দো ইয়া মেম লে চেজে নাঙ্গাতা পোমো জি ফিয়া ইয়াং চেক সি টু জি নি সুম জি চসে নিন দাং না দিক দু ইয়া মেম লে পুচা জি গে ফিয়া আবালে জি চসে ইয়া ননো জি ফিয়া জেম না চেক সি টু জি চিক চাং সে মেনি ইয়া মে গিয়া মেম লে
1: কাসা
0: তেনে ছাত পোদা খরা তে না ইয়ন ইয়া মেম লে চেলো জে না গিবো খরা গাতা 180 চসে দাং না খরা দন্ডা নরমাল বিং দুয়া মেমলে তেনে অত অতুক সি দুয়া মেমলে তেনে ইংলিশ পাই খেতে না গাতা তে উদুপ মেমলে চাম জিং গাতা গিপচা বং গাতা গ্যালা জাংপো নাং দেমো খাল না খরং জি নে নয়া মেমলে গাতা জি সাউ জি গ্যালে তো নকো সাউ জি গ্যালে বিং চে জি নক সাকা মং গাতা থাক চাতেন তে পে নম্বু ওয়াং বাল গ্যালা জি গাতা লাগমো জি কে খালকান বং লাগমো জি কে মানে দেমো জি নং পুই জি খা না নম্বু ডক্সে লাগমো দ মেমলে
1: কাসে স্কিট অনলি জি দাম দিরিং তা গাতা সসমন মা গাতা জিক্সেল নং লে জি ছাকলাস কাজু জি না গাতা তুসমং পুজি গোরা নপে না তা জিবাত পে ছলা সি থোয়া ইন্দো না তা দাবা রে বু ছনং লে জু দাম দিরিং ছলাস কা জুক শিগিন না তা ঠুলছাস না চক শিক লেপস তে তেনেল দাবা চি গি ছলা সো জগমা চিক নি সিনা ডুব চি সি কাসা ইজু স্কাপ জে তেনং লে সোমবা সাং তেনিং ইরা তা লাকছা কা জুক রি গি ইয়ং দগং লে জু দাম দিরি তুজ না স্তুন দে বাল খাল চিস গি না মোলা রতে না সোলা তাকছিস বোস মুন মে তাকছি কা থাগা জা দা দা ইয়ং দাম দিরিং ইয়ং ঠুলছাস রি গি ইয়ো দা কা জুক শি না
0: কাসা মেম নান মে তাঙ্গা জা ইয়া মেম লে চেজা নাঙ্গা জা খামপা গন দুক জানা মানে কেতা থাকছেন মেম লে বা নম্বু রে রে যাকপো মানে হাফতা রে যাকপো নি চঙ্গা রে করছেন দেওয়া কারণ টাকবো মাসে নম্বু আং থুকমো অন্য ইয়া মেম লে তেনে তাই যুগ টংবা নম্বু আং থুকমো অন্য মাংপো গর দুক পা চে জানা পা তেনে মানে কেত পা তাকস পা তেনে যাকপো মা মাংপো গর দু ইয়া মেম লে তেনে ই ও তাকো লামা দু ইয়া মেম লে চে জানা ক গর মানে কানে গাতা হাটি গে ইজো গর মানে ক তাংস পা তে গো গাতা ইয়োসে কিয়স পা ক তাকছে মানে সারে গাতা গাতক নে পিতক সবা তাকান জি না না যাকপো সুমে না খাতুম ছা ইয়া মেম লে কাসা ঠিক দু মেম লে কাসা
1: কাসা স্কেত অন দে জু তা গাতা সুন মে ইন না নম্বু থাকান জি গিন না ইয়াং ইয়া তো আমাদের ট্রুগু ইজোর সুলা যা দুপা অংলে এত খাচ্ছি গোজ দুপাত দাং দিন ইতু সিনা কাজুক সিধু মি চিক চিগা তেন তে সামান চিস দুগা এত রিক চাপি এত রিক গোজ দুগা কাজুক সিধু অংলে থামস গান দিজু
0: তাই না জো রঞ্চেস দাঙ্গ আমি চিক চাই রিক দুগিয়া মেম লে মাগা ইয়াং আ কা থেকসে কা গুচেস বলা আঙা তা আমি নিজ মে না ইয়ে নামে ঢুকিয়ালে চে যে না কো আ নাজমা নোর মাচু আ তাং গোজ আ কা ইজো নম্বু বদে মোছালে নাজমা নোর মাচু তাহলে মি নিজ গোজ দু গুচেস বইয়া মেম রঞ্চেস
1: রাত
0: চিক দুক পাতে রাত পো চিক shal tak ches bo chek thamik chok se dugya me lo baki tena chik chik phega dik dule
1: kasa ski ta shol bo mat shamurik chog sit ke ong le
0: bol kasa shal bo lene shal ta nambu lene shal nang ta stol je chi pomo konches pucha jen konches tene nga ta gelong ya chunjan ma gon konches se yang ezo zen chok te gon yang chik chik jang chan go dugya me lo ma jang chan go dug
1: ta shol bo lene chik pomen ma bal to
0: kasa zugang thak me ne ka na ai tene bal nok tene khulu nok nga ta cho sang na minyen je man minu ko memle chi e cho na man minyen je man mi mang che mi na ru yo mi na mi na chun ru yo mi yo chi man eta la je sa man ba ta nga la shi chi cho le pilak je ne la sto me kuli a chi na la nga ma ne khorang ya chi che ka la shi cho a chin te ka ne ka ma yo mi a sam du te o chi pa ro nga ta ama ji gi na te o thuk spang du ba ya memle che je na ama ji ta tu ku pa la nya me song pa pilo le wa ji la cho che thuk spang du ka spang cha ru te fi thak la ma no pa me
1: kasa skit chipa ta jang yi chakla shik song ba dimba rang mal demo no le junga ta rang wang chan ni te ni chakla
0: shik no kasa me le kasa
1: dimba rang sku chef ta shang mo le tena chong la ta nga ta skira so te zuk sna so shik de na ka thak shik ka tha ga za da da ka zuk shik
0: yod me le te ne ke rak thak che chok ta shol nam bu chang ma te na thak sha chik chik ka dik du ya me le ta nga je dak sa zu ba drong ma ti pe se lo ji ni chok sma ma song drong nga je thing ma ta che je je finishing che che chok se te chok se dong dak sa pa lan ji me de ya me le ati me ta yang te shi lu pa ya le
1: kasa kasa
0: te men ta yang ta yang ta kan ba kan chok se po mo ji yong na ta to po te ko yong go chik ta ka yong du po me le chang cho na ta ma ni ko na chang khong kan na yong do nga ta na ra thak se chong na ma ne ga ta ma ne cha che mi lu
1: kasa skit ni dang dring ta chas gos pos mun me inna sa pik singa ta zostal de morik chos singa ta dang de thong do pong le thong zis la dinga ta as nambu un de nes mun ma ta kar po go na nor nak po go na no yang kham pa ma lui chon dok nam ta no le jo dang de ringa ta zik sal na de nes nambu gyu bo nga ti ri is mun me inna yang ta chon dok na sorik ta de morik yang dang de ni tus na stun de za do pong le jo te bo te ringa ta as nambu ka zuk ri ga chon dok ka zuk ri yang ta yo chis po ta sum chok shi yo na le jo malu karpo na koyo na tene ka ka tsondok pula tene tsondok na sostang yan chi sino kazuk sino le
0: ta te o te buduk pa yamem le che jan na karpo wala yang kazuk tsondok tang na yang yen du yamem le tene ta nga ta indu ngolo no ngolo ta yang tem ji ke zuk chami gu yale che jan na yang rang bu tem ji ne ne mi lu yale tene nakpo ta ko wese bi ko yung bi karpo bar po re te tang se zuk chona me nakpo ta me chang chong yen mi yamem ma che tene karpo wala nga zuk char pa mem le che jan yang ta kirim tong ya chi nga ta mendi kalar tong tene ya mumpo tong kasuk tang na te wo thik chag mem le
1: kas sa de ma rong le jida sang ta thum le zik sal na mi ni gun le ba chi gos gon kan ma rik zik du in na sondo po ma ni nga ta sngun ma ma kon kan dang de ngas na sok shi tong du pa de on la mi ma that kan jang du skot pa sang te ni ngira i na bu tha sa na man set kar po tha ga da gazuk shi zada
0: mi man che kar po tha mem le cha na kon kar po ma le demand yong du ya le kar po wo she ja ninga ja e karpo bo izuk charu ngyang thu na khorang ona pasa ne kalar tang ta la thik charu tene yang khape mi una abale amale ona yang karpo na kuchi dang na karpo bo yang thik charu ya mem le tene dang dina ta ve se bi yang mon po yang izu chi lo mon pe dok po yang chek sik mi una demand chok ma de yong dong lo chok pa yale se je na pucha ona thot du ga la tene po mo ona demo charu je ngolo ngyang du ta rang ra izuk po du pa mem le rang ra yang pasan chok po yang sembe na gad mi gad chik
1: kasa dininga dangira ngola mola rapa ngola jonga ta shol jik thaga ninga po tene te la finishing gele ngosano mola rapa tena tsolas nambu bo tene ngata chap thaks na karpo ji na chap thaks de na dene sondok po tangs de na dene zad na dis de na yang te la finishing dizuk za chi jit ka kazuk shi no no jambu cha chi se
0: kasa mem lo ngala chap thaks na mem le yang ala ngata nambu cha ga ta no tene chaks te na ting ni finishing ji cho no ya mem lo finishing no ta jit pa ngun man ke ma yal tene pat de mo cha no lo mem le cha jana ko mane pura ngom po de mo chanok te ne ata chemka nang de mo thon kon ka nang yang wa yi nam bo suk de mek duka la mane te finishing ga la duk ja che chi ngong duk ba mem le kasa
1: kasa sk ta ngi na i thakan ni charlas wo zat pasang te ne rikyu bo yang mi ji gi khong te ta ga ta ngem po te ne ngera ka suk rik ka ngal dik thon dong le jo i bal bo izuk she khal pin na de ne ata chat mi cha che zel de mo cha che duk ba i izuk shi du sna sok shi mi sna sok shi in pasang te ne rikyu bo sna sok shi ngera le ba do pa
0: hela kasa
1: te ne bombo khal kan ji na thamo khal kan ji zugrik yod na tene snambu thakhan je gela chachis de gongle
0: kasam ta kon ne zuga du gwa memle ya nga je mang che da de je nge changme ala mane gyuji ji phunji gyuji ji ji gyo khong na rang a khala nge po nyum po de mo khong na gora ngon nambu bo yang chak si jog de me tong je lo pa memle ya che je na te mane nga je thak se dang na kon ne de I nambu bo de me ma thak so gala sam che mane nge gyu bo yang ge mane thik ji met kya gala sam me pa memle kasam ne ngis pa ke de na kon te o du pa ya sanskar pa ne mang che rum por kyong du ya memle kon puru puru cho che nga ja yi na bu ezuk thok song de te kyong du pa te on yang chek chek ezuk ko rum sak sak che yong du pa ma ga chek chek yang ata thak ja na mane ber ber chok si finish de mo met kan nga ta thong char ba yam kharang mo yang te ezuk ge yang ezuk chor pa kasa
1: kasa dim ba rang ku jif te shi dol ma nga ta sanskar cho alta na te ne yang de mori ong le ju fruk da sing ra mo la ra pa de mori ke es nam ezuk ba yang so so ri de ne ma cha nga ta yi ngo cho ga te ne thong amir pong le ju te bo ma cha da te ma yang so so ji na de mo ji thong du pa te o te ne da sing ra tha sa nam bu tha gan mo la ra pa nyam pung yo po te fruk pong thak nyan te na te na da sa ni de thul cha zo ni ga te o lak pe ka tha ko sa na ka zuk shi na ong le ju
0: mem le ta nam bu bo nga je kho ne chek pun bu rum po khong du ya mem le pa te ma ne da kang sub la cha cho rum por khong du te wa nga te thak se ta na ma ga se ki mang po cha du pa ya mem le che je na ga ta thak sa wo tham mo song pa shol nang nam bu e zo li tak chok song pa cha du pa te na nam bu ato chap thak sa te ting ne te ne khorang go na ka khe te na pura yang e zo bal chat ko te cha du ya mem le te ni yom po cho se khorang go pura chat te te ne yang ma wade sang ma pura khorang go ni cho no mem le
1: ka sa nam bu thak sa swa nge ja ni ong
0: ka
1: te ne fruk si te kha to e nga ta yong ma song le zo zo star bu bu ga bing si te o khon ta ja te
0: na ting ne ja te na ka sa ting ne chap thak sa te chak po chap chak sa te na te ne khon pura izo izo ta te na te ni cho chi du mem le
1: ka sa skyu te ne te zo chi se fia rom bu rik sal go
0: se o te chi rom po ta se me ne ya mem le che ja na ko izo ta ta na gyu na ga izo pu ni ska cha tang che no rom po so pa kho lip lip kha tok ne yo ka mem
1: ka sa skyu ta itso si chakla zon tene nga ta maos pe tene nga ta mirab sak pe klep che se pya tene nga kazuk shik mo le nong le jo i tsam shik jang wo shes kak sen zog san kalang le kazuk shik mo le nong
0: te ta ngi chang zet pa mem le che zena nga te laks po nga ta na kacha le no nga ta na ngola ke no tene ngi spa ke tene nga ta i bo pha ne mis po ne me ne mirab ne mirab jab ta kalpa music te te se pa nga ta sama jang wo shes kak chan du ya mem le che zena nga ta na ndak sa ya ya ga ji ni no chi ga ji ni no laks se kacha le te yo no lar se mise en pour lar se chez exemple lar se cause de mon lar se chozo dugzo de mon lar se khaji tene kone ngata balji ge ya nambu indo ya nambu ina kone tutu che ma ke du yale hum yahan pe jakar banana hai je te ke du yale
1: kaise
0: tene shal ji ge na kone khampa ona kes ke ro di bo zunga je gulla chek tang mo yo no nga je gona la nga je i bo i nama nang na je thu na ama on gan mo yo te wa gona ke ro mane not po mi ru nga je ama le oni na shol chi chi gonde ni ta che kit po so du je te te wa ke du ya le te ne te pya nge je pa ta su ji da nga ta mi nge ji chang mi ru pa mem la nga ta cho mi cho no ya mem cho bo cho na ndang di ne khora nga ta lax ka tin chen mo no mane lax so se ke se mane to ri lu si ko mi lu si mane me te no ya mem
1: ka sa jong ji che ste du na te ne jan ma ji ki su an ko se ke che na me ka te ne stan po ji no le
0: ka sa mem
1: kasa skyo denpa rang kuzhep station mo le teni itsok chakla zon teni dangdini yonske sos mangpo jike ya dos nang lep duga teni nge zhamun tsokska teni lop zerte yong duga kazuk shiduk dos nang lep duga minduk
0: nduk duk mem le ta ya yang ta mangche lako patang chue chimiluk ya mem le teme nenche zena yon tsokse lam na khorangu ne fiyang tik du nga ta nang nga te kachal na izu go fiyang tik du ya le nga khorangu ne fiyang tik ino ya nga tok hatiya yong zay temjika yong temjika takse song chang shiang zarkan me kya la shigina ko gulla yo na ya la thobena mi thobena yangari chok pe ka song de sungos te ar chokos mane khorang thobena mi thobena dang dine ma philo ga mi mang po yong seno te fi ayu ta kame ta kya la dukpa ya men dang dine mi ona dang na chok mi chok no mi ngoni te na tong ni shi sim chi phe bang dang du ba men dai na tong ni shi thoba no jena pa tak pe zo zo du yo na mane ya mem le khorang ja po su na bu ja tok na tam zo mane ja na na chek mane 2000 te na mu ja thoba no ya mem
1: kasa
0: namo jan 2000 je tom na tal dai na hisab tom mem le tene sam tok se mila ngatana yula tong ma tong sa changme chingna chig ru chos ta takna ha ngatana lo painting ne thu nang samje na pa mem che na nga yuzu bala nga ja ba ma ko ne zum jingal ne pala yuzu tak ni ong seno ta yu na ngatana ma tak ma nge na ngata pilo na ngatana thopa ri yang ngatana yang che lo las bas nyun thop kan ko ni ka ti ka kyong sa tak chu go che na khorang ko ne pye no ngatana pye no yuli pye no yuli pye ang sam pa tang go swa mem
1: kasa dembarang skujep te shyam le mal demo mo la zas ong le ju i chhlas bo chik pa ta rang te ni yong gojigi nortening ismata la darspe chizik chigin pasante o rangjan miska tene sama phantok chanjigin onle jutin ata itsoxig chagla zoniga tene dosna salte sozon jango chesma khachan giften onle ju kasas kujep tashamule tene ngira ngaji degree minas.

0: ngasi akasho ni leni jun jiktangin kasata tustu tapi sting ne ladak sana na sultang delchat sana zaat
1: ladak ujung ngazde mirsis tangpo ngistong ishur sabdu ne mirsis gyushte seno tepya sujigang lus mashuga chijigang lus mashuga tiwa gune lan tangpo salte ladak po yargyas tang ladak se thap chuskun gozdom nangjin za thup chisla ngistong ishur sabdu ne mirsis senanga garmit thusa zat khak ngi senanga mirsis chachi seno khak tangpo june chis chikne sumchu chukpa household yang na tongpa gun si chi seno khak ngispa september ilde nanga mitang skun si chi seno te sang skun la me chis chubdun ne chis sumchu sokshik chukpa mimang skune self enumeration gyag জুঙ্গে অনলাইন পোর্টাল se.census.gov.in ইউতে রাঙ্গে থগুন সালগোস্তেন সেলফ এনুমেরেশন এফিয়া টংপা রে মোবাইল চিক মারত কল থুপচিস মানো পোর্টাল লেখা চাচে ইরা মোবাইল নাম্বার স্কাং তে ইয়ুৎ খানেগা ওটিপি ইয়ং জেসেন টেস্টিং নে টিভা নাচক শিক টিস তে ইয়ুৎ খান গুনে লান ছাচাং সাল ছার তিরতিং নে ডিজিট চুকশিক চানে আইডি জিক ডুপচিসেন ইবা সেলফ এনুমেরেশন আইডি ইয়াং না এসই আইডি জেরান সেলফ এনুমেরেশন চোস তে ইয়ুৎ খান গুন মোসপু তাং তাং পো ইনমি নেস করলা টংপে সিস তাং তুস স্টিং নে মিষ্টিস তাংতুস শিক্ষিসিনক লাশ্চিত পগুন নিচারাঙা দুন লাশ্চিতুস কোঙা রক সার্কেল জাতে মিষ্টিস পো ঠাংসপো গিয়শুগাল জাত মিষ্টিসেল দান জাতে জুঙ্গে ইয়ারগেস ইথাপচুস তাং তাবলিং গুন তাং মিমাংসে চিসা নারকি গোজদম গুন দান্ডা জাতিসিনক

নাওসিং জাংয়ে সিরিংটা শিসালকানি লুচিক সানা থাচ গাজে আকাশবাণী লেনিজত কাসাদা দুশো চব্বিশ দিনে আকাশবাণী শ্রীনগরের উর্দিনা নাসুলতাং তাপসরা সানা থাত।